শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6 জুন শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপানের শিল্প মন্ত্রণালয় জানিয়েছে যে জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে 2040-এর দশকের মধ্যে দেশের সর্বোচ্চ 5টি পুরনো পারমাণবিক চুল্লি পুনর্নির্মাণ করা প্রয়োজন। একটি নতুন প্রস্তাবনা পেশ করতে শুক্রবার অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে পারমাণবিক বিদ্যুৎ নীতি বিশেষজ্ঞ সমন্বিত একটি প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবটিতে এই অনুমান করা হয়েছে যে 2040 অর্থ বছরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 20% আসবে পারমাণবিক শক্তি থেকে। এতে এও বলা হচ্ছে 60 বছর ধরে চালু থাকা পরমাণু চুল্লিগুলো বন্ধ করে দেওয়ার পর এই মাত্রা বজায় রাখার জন্য 2040-এর দশকের মধ্যে 2 থেকে 5টি এবং 2050-এর দশকের মধ্যে 11 থেকে 14টি পারমাণবিক চুল্লি পুনর্নির্মাণ করতে হবে। নতুন পারমাণবিক চুল্লি নির্মাণ করতে দীর্ঘ সময় লাগবে। অন্যদিকে সৃজনশীল এআই এর বর্ধিত ব্যবহার এবং অন্যান্য কারণে বিদ্যুতের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সীমাটির আপাত লক্ষ্য হল পরিষেবা সংস্থাগুলোর জন্য পূর্বাভাস যোগ্যতা বৃদ্ধি করা, বিনিয়োগ সহজতর করা এবং মানব সম্পদ উন্নয়ন করা। সরকার গত বছর একটি নতুন কৌশলগত জ্বালানি পরিকল্পনা অনুমোদন করে, যেখানে পারমাণবিক শক্তির ব্যবহার সর্বোচ্চ করার আহ্বান জানানো হয়। এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ ছিল দেশ জুড়ে পুরনো পরমাণু চুল্লিগুলোকে কিভাবে পুনর্নির্মাণ করা যায়। জাপান জেনেসিস মিশন নামক একটি মার্কিন জাতীয় প্রকল্পে যোগ দেবে, যার লক্ষ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপার কম্পিউটার ব্যবহারের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে ত্বরান্বিত করা। জাপান হবে এই প্রকল্পের প্রথম আন্তর্জাতিক অংশীদার। মার্কিন ও জাপান সরকার আগামী 5 বছরে এই প্রকল্পে $500 মিলিয়ন করে বিনিয়োগ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত নভেম্বরে প্রকল্পটি চালু করে। বৃহস্পতিবার ওয়াশিংটনে জ্বালানি মন্ত্রণালয়ের কার্যালয়ে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এবং জাপানের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একটি অভিপ্রায় পত্রে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্বের আওতায় যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণাগার এবং রিকেন ও ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়ালস সায়েন্স সহ জাপানের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, ফিউশন জ্বালানি এবং জৈব প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে যুগান্তকারী অগ্রগতি সাধনের জন্য গবেষণা সহযোগিতা বৃদ্ধি করবে। এনএচকে সংকলিত তথ্য থেকে দেখা গেছে যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জাপানের 47টি জেলার মধ্যে অন্তত 9টিতে এপ্রিল মাস থেকে ভালুকের আক্রমণে 25 জন আহত বা নিহত হয়েছেন। পরিবেশ মন্ত্রণালয় জানাচ্ছে আক্রান্তদের মধ্যে 4 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার উত্তর পূর্ব জাপানের আকিতা শহরের কাছের একটি পাহাড়ি জঙ্গল থেকে 73 বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত এবং দেহের অবস্থা পর্যালোচনা করে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে যে তাকে ভালুক হত্যা করেছে। মন্ত্রণালয় জনগণকে ভালুক তাড়ানোর জন্য রেডিও বা ঘণ্টা সঙ্গে রাখতে এবং বাইরে বেরোনোর সময় দলবদ্ধভাবে থাকার আহ্বান জানাচ্ছে। এছাড়াও কম দৃশ্যমানতাযুক্ত এলাকায় ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দ করতে এবং ভালুককে আকৃষ্ট করতে পারে এমন খাবারের উচ্ছিষ্ট ফেলে না রাখারও আহ্বান জানানো হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন সরকার জানিয়েছে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই বলে আবারও সতর্ক করে দিয়েছে যে এই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত শান্তি অর্জন সম্ভব নয়। ইরানের তাসনিম বার্তা সংস্থা বৃহস্পতিবার এই বিবৃতির খবর জানিয়েছে। আইআরজিসি বলেছে ইসরায়েলকে অবশ্যই তার হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের অধিকৃত এলাকাগুলো থেকে সরে যেতে হবে। ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লার নেতা নাঈম কাসেম যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন প্রতিরোধও চলবে এবং তিনি লেবাননের কর্মকর্তাদের ইসরায়েলের সঙ্গে আলোচনা না করার আহ্বান জানিয়েছেন। এছাড়া গোষ্ঠীটি বৃহস্পতিবার আরও একটি হামলা চালানোর দাবিও করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ হিজবুল্লার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন থাকার কথাও জানিয়েছেন। এদিকে লেবাননের টেলিভিশন চ্যানেল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি সাক্ষাৎকার সম্প্রচার করেছে। এতে তিনি বলেন তেহরান এখনও ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে একটি শান্তি চুক্তিতে লেবানন সহ সকল রণাঙ্গনে যুদ্ধাবসানের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। জাপানের সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে গঠিত একটি পরিষদ হাইড্রোজেন ফুয়েল সেল চালিত একটি দূরপাল্লার ট্রাক পরিবহন নেটওয়ার্ক তৈরির নীতি ঘোষণা করেছে। নবগঠিত পরিষদটি বৃহস্পতিবার প্রথম বৈঠকে এই পরিকল্পনা উন্মোচন করে। এর সদস্যরা শিল্প পরিবহন ও পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি গাড়ি নির্মাতা ও আর্থিক প্রতিষ্ঠানের মতো বিভিন্ন খাত থেকে এসেছেন। তারা উত্তর পূর্বের ফুকুশিমা এবং দক্ষিণ পশ্চিমের ফুকুওকা জেলার মধ্যে 1,300 কিলোমিটার দীর্ঘ একটি পরিবহন নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছেন। এতে কার্বনমুক্ত হাইড্রোজেন জ্বালানি নির্ভর ফুয়েল সেল চালিত যানবাহন ব্যবহার করা হবে। অংশগ্রহণকারী সংস্থাগুলো সরকারি ভর্তুকি নিয়ে আগামী 10 বছরে এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক বরাবর আরও 30টি হাইড্রোজেন স্টেশন নির্মাণ করবে। এই প্রকল্পটিতে প্রায় 1,500 ফুয়েল সেল চালিত ট্রাক ব্যবহার করা হবে। পশ্চিম জাপানের হিমেজি শহরের একটি চিড়িয়াখানায় শিশুদের একটি জলহস্তির দাঁত ব্রাশ করানো দেখার এক অনন্য সুযোগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ছিল দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে 4 জুন থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বার্ষিক জাতীয় প্রচারণার একটি অংশ। বৃহস্পতিবার হিমেজি নগর চিড়িয়াখানায় কিবোকো নামের একটি স্ত্রী জলহস্তির দাঁত পরিষ্কার করা দেখতে প্রায় 30 জন স্থানীয় প্রাক প্রাথমিক শিক্ষার্থী একটি অনুষ্ঠানে যোগ দেয়। প্রাণীটির বয়স 42 বছর এবং দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার। প্রথমে একজন দন্ত স্বাস্থ্য বিশারদ ব্যাখ্যা করেন যে ডোনাট ও চকোলেটের মতো মিষ্টি জাতীয় খাবার সহজেই দাঁতের ক্ষয় ঘটাতে পারে এবং তিনি সঠিকভাবে দাঁত ব্রাশ করার পদ্ধতি দেখিয়ে দেন। এরপর শিশুরা জলহস্তিটিকে তার প্রিয় খাবার আপেল ও গাজর খেতে দেয়। খাবার খাওয়ার পর একজন তত্ত্বাবধায়ক 1 মিটারেরও বেশি লম্বা একটি বিশেষ ব্রাশ দিয়ে প্রাণীটির দাঁত পরিষ্কার করতে শুরু করেন। জলহস্তিটির মুখ হা করে খুলে তার দাঁত ঘষে পরিষ্কার করার সময় শিশুরা একদৃষ্টে তাকিয়ে থাকে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষার আরেকটি আসরের এতে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শেখার আনন্দ উপভোগ করি।
0: আজ এই আসরের 14তম পাঠে আমরা শিখব কিভাবে ইচ্ছে বা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম। এর আগে আমরা দেখেছি তাম জাপানে তার এক বন্ধুর কথা উল্লেখ করতে গিয়ে কিছুটা লজ্জা পেয়েছিল, যার সঙ্গে সে দেখা করতে আগ্রহী।
0: সেই বন্ধুর সঙ্গে তামের যে স্মৃতি রয়েছে সেটি নিয়েই আজকে সংলাপ। জাপানে আসার আগে তাম ভিয়েতনামের একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। একদিন জাপানের একটি সঙ্গীত বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাদের স্কুলে বাচ্চাদের জন্য পিয়ানো বাদন পরিবেশন করতে এলো। তার নাম ছিল ইউকি। তার পরিবেশনা শুনে তাম অত্যন্ত মুগ্ধ হয় এবং জাপানিতে লোকটির সাথে কথা বলার আগ্রহ তার মধ্যে তৈরি হয়।
1: এদের মধ্যে কি কথা হয়েছিল, চলুন তা আমরা শুনে নেই 14তম পাঠের কথোপকথনে।
2: こんにちは。 私はタムです。
3: あ、僕ユウキです。タムさん、日本語ができるんですね。
2: 少しだけです。ラジオで勉強しました。
3: すごいですね。
2: 日本へ行ってみたいです。
3: ぜひ来てください。僕が案内しますよ。
0: বন্ধুরা, এবারে চলুন সংলাপের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: ইউকির কাছে গিয়ে তাম বলল,
2: কোনিচিওয়া,
0: কেমন আছেন?
2: ওয়াতাশি ওয়া তামু দেসু,
0: আমি তাম।
1: ইউকি উত্তরে বলে,
3: আহ, বোকু ইউকি দেসু।
0: ও, আমি ইউকি।
3: তামসান, নিহোঙ্গো গা দেকিরু দেসু নে।
0: তামসান, আপনি তো দেখছি ভালো জাপানি বলতে পারেন।
1: তাম বলে,
2: স্কোশি দাকে দেসু।
0: ও, তেমন কিছু নয়।
2: রাজিও দে বেনকিও শিমাশিতা।
0: আমি রেডিও শুনে শুনে জাপানি শিখেছি।
1: এটা শুনে ইউকি অবাক হয়ে বলে,
3: সুগোই দেসু নে।
0: বাহ, এ তো দারুণ ব্যাপার।
1: এবার তাম তার একটা লক্ষ্যের কথা জানালো।
2: নিহোন এ ইত্তে মিতাই দেসু,
0: কোনো একদিন আমি জাপানে যেতে চাই।
1: উত্তরে আনন্দের সঙ্গে ইউকি বলে,
3: জেশ কিতে কুদাসাই,
0: অবশ্যই আসবেন।
3: বোকু গা আন্নাই শিমাসু ইয়ো,
0: আমি আপনাকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাবো।
1: আচ্ছা, তাহলে এই হচ্ছে সেই বন্ধু যার সঙ্গে তাম দেখা করতে চায়। নাম তার ইউকি, একজন সঙ্গীত শিক্ষার্থী যার সঙ্গে ভিয়েতনামে তার দেখা হয়েছিল।
0: আবার কখনো তাদের দেখা হবে কি হবে না তাই ভাবছি। আমাদের আজকের পাঠের মূল বাক্য হচ্ছে, কোনো একদিন আমি জাপানে যেতে চাই। এই বাক্যটির গঠন শৈলী মনে রাখলে আপনি আপনার ইচ্ছে বা আকাঙ্ক্ষার কথা জাপানিতে বলতে পারবেন খুব সহজেই। এর অর্থটি এবারে বুঝে নেয়ার পালা।
4: নিহং
0: মানে হল জাপান, এর পরে আছে
4: এ,
0: এই পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝায়, ফলে আগের শব্দের সঙ্গে মিলে অর্থ হবে জাপানে। ঠিক বাংলার মতোই, তাই না?
4: ইত্তে মিতাই দেসু
0: মানে হল কখনো যেতে চাই বা গিয়ে দেখতে চাই। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। জাপানিতে আকাঙ্ক্ষা বা কামনা প্রকাশ করতে হলে ক্রিয়াপদের তে রূপের সঙ্গে জুড়ে দিন
4: মিতাই।
1: আচ্ছা, যদি যাওয়া অর্থাৎ ইকু ক্রিয়াপদের তে রূপ হয় ইত্তে, তাহলে আমি কখনো যেতে চাই বা আমি গিয়ে দেখতে চাই কথাটি জাপানিতে হবে ইত্তে মিতাই, তাই না দিদি?
0: ঠিক বলেছেন হিরোকসান। তবে আজকের সংলাপে লক্ষ্য করুন, এই বাক্যের শেষে দেস পার্টিকেল জুড়ে দিয়ে বাক্যটিকে মার্জিত করা হয়েছে।
1: দিদি, আমার একটা প্রশ্ন আছে। আগে আমরা শিখেছিলাম ইকিতাই দেস মানে হলো আমি যেতে চাই, তাহলে এ দুটি ক্রিয়াপদ তাই দেস এবং তে মিতাই দেস, এদের মধ্যে পার্থক্য কি?
0: আসলে আপনি আপনার আয়ত্তের মধ্যে যে কোনো কিছু করতে চাইলে বলতে পারেন
4: তাই দেস,
0: আর এদিকে আজকের শেখা
4: তে মিতাই দেস
0: রূপটি দিয়ে বোঝায় সুযোগ পেলে আপনি এমন কোনো কিছুর অভিজ্ঞতা নিতে চান যার কোনো পূর্ব অভিজ্ঞতা আপনার নেই এবং সে কাজটি ঠিক এ মুহূর্তে সম্ভব নাও হতে পারে।

0: তাহলে শ্রোতা বন্ধু, এবার শুনে শুনে বলুন।
1: ইত্তে মিতাই দেসু, নিহোন এ ইত্তে মিতাই দেসু।
0: বুঝতে পেরেছেন তো বন্ধুরা?
2: এবার এই নমুনা সংলাপগুলো মনোযোগ দিয়ে শুনুন, যেখানে কেউ একজন বলছে জাপানে সে কি করতে চায়।
3: নিহোন দে নানি গা শিতাই দেসু কা?
4: সো দেসু নে, সুমো ও মিতে মিতাই দেসু।
2: নমুনা সংলাপের অর্থটাও জেনে নেওয়া যাক।
3: নিহোন দে নানি গা শিতাই দেসু কা?
0: জাপানে আপনি কি করতে চান?
4: সো দেসু নে,
0: কি যে করতে চাই।
2: আসলে এই সো দেসু নে কথাটি বাক্যের শুরুতে ব্যবহার করলে তা বক্তাকে তার জবাব ঠিক করার সময়টুকু
4: দেয়।
0: সুযোগ পেলে আমি সুমো কুস্তি দেখতে চাই।
5: সুমো
2: হচ্ছে সুমো কুস্তি, আর
5: মিতে মিতাই
2: মানে হল কখনো দেখতে চাই। এখানে দেখা অর্থাৎ
5: মিরু
2: ক্রিয়াটির তেরু ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে
5: মিতে,
2: আর এরপরে আছে
5: মিতাই।
0: বন্ধুরা, এবারে আপনাদের পালা। প্রশ্নের পর উত্তরটি শুনে শুনে বলুন।
1: নিহোন দে নানি গা শিতাই দেসু কা?
4: সো দেসু নে, সুমো ও মিতে মিতাই দেসু।
2: আজকের বোনাস বাক্য হিসেবে আমরা বেছে নিয়েছি তামের একটি বিনয় সূচক জবাবকে। তার জাপানি বলতে পারার দক্ষতায় মুগ্ধ হয়ে ইউকি যখন বলল, আপনি তো দেখছি ভালো জাপানি বলতে পারেন, তখন বিনয়ের সঙ্গে তাম ওই উত্তর দিয়েছিল, কথাটির অর্থ হল ও তেমন কিছু নয়, একেবারেই সামান্য। তবে এটি শুধু বিনয় প্রকাশে সাহায্য করে না, বরং এর ফলে অপর বক্তা আপনার সঙ্গে অপেক্ষাকৃত সহজ ও সরল ভাষায় জাপানি বলতে উদ্বুদ্ধ হন, যা আপনার জন্য সুবিধাজনক হয়ে ওঠে।
0: বন্ধুরা, এবারে আপনাদের পালা। শুনে শুনে বলুন।
2: এ পর্যায়ে আরও একবার আমরা শুনে নেব আজকের কথোপকথন।
6: こんにちは。私はタムです。あ、僕ユウキです。タムさん、日本語ができるんですね。少しだけです。ラジオで勉強しました。すごいですね。日本へ行ってみたいです。ぜひ来てください。僕が案内しますよ。
0: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানের সুমো কুস্তি নিয়ে, যার কথা আসরের গোড়াতে উল্লেখ করা হয়েছে।
2: সুমো কুস্তিকে জাপানের জাতীয় ক্রীড়া বলে মনে করা হয়ে থাকে। হিরোকসান, আপনি কি কখনো সুমো কুস্তি দেখেছেন?
0: হ্যাঁ দিদি, দেখেছি বটে, তবে তা শুধুই টিভিতে। বিশাল দেহি কুস্তিগিররা যেভাবে একে অপরকে ধাক্কা দিয়ে আক্রমণ করেন, তা দেখলে অবাক হতে হয়।
2: হ্যাঁ, দুই প্রতিযোগীর মধ্যে যিনি প্রথমে তার প্রতিপক্ষকে মেঝেতে ফেলতে পারবেন অথবা রিংয়ের বাইরে পাঠাতে পারবেন, তিনিই হবেন বিজয়ী। প্রত্যেক বেজোড় মাসে বছরে মোট 6 বার গ্র্যান্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
0: আমি তো শুনেছি এই টুর্নামেন্ট দেখার জন্য টিকিট পাওয়া নাকি সহজ ব্যাপার নয়।
2: অবশ্য ম্যাচের টিকিট না পেলেও আপনি চাইলে কুস্তিগীরদের অনুশীলন দেখতে যেতে পারেন। তারা এক একজন গুরুর তত্ত্বাবধানে যেসব প্রশিক্ষণশালায় শিক্ষালাভ করেন সেগুলোকে বলা হয় হেয়া। নিজ নিজ হেয়ার গুরুর কাছে তারা প্রশিক্ষণ নেন। কোনো কোনো হেয়া ভক্তদের জন্য কুস্তিগীরদের প্রভাতকালীন অনুশীলন দেখার সুযোগ করে দেয়। বন্ধুরা, আশা করছি সহজে জাপানি ভাষার আজকের আসর আপনাদের ভালো লেগেছে।
0: তাহলে দেখা হবে আবার আগামী আসরে।